0: Naharol Gikonjel Tauram Tabiri Bamarup Singbu Taram Nokchari Kurumjari Ngasige Khoygi Tauram Da Thamjari Technology Amadi Ngasige Nahasing Hai Bahira Masida Yening Technology and Innovation Private Limited Ki Technology Director Yaifaba Iromga Unaduna Wari Watai Shaba Unaduna Wari Sanajari Bi Gauri Hawam Naharol Gikonjel Tauram Tabiri Bamarup Singbu Taram Nokchari Kurumjari Ngasige Khoygi Tauram Da Thamjari Technology Amadi Ngasige Nahasing Hai Bahira Masida Yening Technology and Innovation Private Limited Ki Technology Director Yaifaba Iromga Unaduna Wari Watai Shaba Unaduna Wari Sanajari Bi Gauri Hawam Ahanba Magdada Nasi Naharol Gikonjel Gitaura Masida Marup Yaifoba Irombu Taram Nokchari Ahanba Se Marokhoina Khangjaning Base Mayamna Technology Hairakanda Masi Asuki Matik Pak Chauba Dugumba Mafama Makakne Haibadi Khangnare Adubu Marupna Samlapna Thamlabada Technology Haibase Kari Ni Haina Thambigani
1: Technology Haibase Maja Application Ko Application Scientific Oibia Concept Oibia Ko Magi Real Time Problem Solving Skill Haibadi Problem Solving Oiba Purpose Laiba Humanity Magi Purpose To Yamna Helpful Oiba Mankind Ko Adugumba Du Technology Ne Haibatai Ko Haibadi Technology Haibadi Tech Haibadi Greek Wata Skill Ko Logi Haibadi Kahani Study Greek Wata Skill Study Haibadi My Meaning Adu Mind Thamjai
0: Masigaloina Namaru Equina conjuring Bamakangasi, Hosekosi Hogalak Liba, Naha Sing, say Mayam Nahaina Bamatam the Su, Technology the Ayamba depend Tauba, Aduna Hosek say, Technology Sida Naha Sing the Kana Basu Pidi Aduga, Masina Su excessive amount, Haidare, Kahina Sizina Bana, Ishagi Oiba, Tongan Tonganba creativity, Naching Basing Sunam Shin Bagi, Maram Amasu Dumak Oibra Haidan, Asu Mayam Nadumak Hainari, Aduna Naha Amadi, Technology Haiba Sida, Maruki Oiba Kalonsu.
1: Shigi Matang is the technology is the Laidova Dum Layer never. No Hujik Lady of Pochidagi, Hen Hen and developed Torque than never. Adamashida misused Toba, the Hen not to do Hendo Natova, have the Magi users to give Macampo level. First, Adagi study the Kaida school, the Larik Tambokopa, the Magi impacts Hana Lam, but the Hana, the Google search to go. The mind to Kopa do the Gi Hendo Tana to do Hendo AI Layer Banina. AI is the Gi study Toba the Su, the Gi even Mets Ki Anka Kopa the Power Scenario. Aduna Shigum Basina Hayang Asagi Magi Atra Ashang Badidi Manhanba Hitare. Idea on idea putokpa the mana tamuga or magi pamjaba line and the gi mag adugi purpose to itok toktaba. Hadi AI the idea loba adumba ching lakani ado ashang badi she's a user gi makadiam pole. The gi angang the hagana mu angang the mu maintain to the parents, my guardians in a maintain to niko. Adum magi parentunam guardian tunadum Magi maintain to way maka yam pole haita.
0: Hozek lady ba technology ki masak atukahan and a lay rumba haibatare, mamangai the oi rumba. Masi chaukatpa madi chauktava haiba wahi si sizinabagi mahutta. I had not tamjaning masi a home bani haidana tamjagi. Aduna mamang the lay rumba, hozek lady ba technology ki scenario haibatare. Masiki matang the soup kitang haibu.
1: Mamang the lay rumba sina akwegi pure oinago. Tabak toroko the skills shed yamna. Darkar hoiba technology se haiba di computer programming bu oro adagi ama bu oro shem sahaba gi bu oro khoi gi lamma gi technology je khoi gi yamna basic kitab ta lai baita ta oro ba to dagi grow che tam tam budi lae technology gi grow che ko no no wa po chai thok ta ko da bu huji huji lai ba era ji di khoi gi technology gi era se da di ai era ne ba madu hilam khudi makti ai gi magi line Loyamuk touch toy, photography, the zoo, the software development. I am a product design for Hosiki touch toy. Aduna difference, Hana Lerenberga, Hujika difference, I am Tinas or difference put the AI to me. Magi difference lies, Hujik Maruin.
0: Wait, technology, I was again Matang the show, Kamaka Kanzare, Dobo, Maruki, Hitan personal in a Jansen Jara Akanda, Maruki, Mafam the Su Tang, Nabirak Patoan, Tongan, the experience, Kamaka Lerem Nitaje. Ado experiencing Sigmatang. Da jang sindrin ai gi mangoi na maruk ki pokna form lamdam aduga ima baba aduga schooling na chingwa ka dai da tawbira I haiba na chingwa gi matang sa na kitang haibio
1: ai gi pokna form lamdam sina singjamai chinga makha da ko singjamai chinga makha irom ne ka ai baba gi mingna ইরম প্রতাপ মামাগে মিং ইরম ওম্বি
2: ববিতা
1: বাবাদি লাইগ্রে আই স্কুলিং আইন পিগাই তানিটোতে তোর স্কুল ডোমোস্কো লংজিং টুয়েলভ সারমদাই আদায়গ্রে বাবা স্কুল সেন হাকি পামজরি পোটি পামজরি বট আম সেন লাইকি স্কুল লাইক কন্যাবদি কেসু ওইগিদে সেন আইন তৌজব লাইক তামদরিব লাইক পাকদব বিট থাইন তোর আগে এক্সপিরিয়েন্সে আইন আফটার টুয়েলভ লোবসে আই যে ইলেকট্রোনিক্স কি কোর্স কেন নেলিট তাই পোটমতি নতে মরমদি আইন তৌনিব তামনিব পোটো খিত ফাইনান্সিয়াল প্রবলেম লেবাদি আতোপ কোর্স তো তোর কোর্স তো তৌ টেকনিশিয়ান আহিব মানাক্তর তামদন খোটন তোব বেসিক নোলেজ কে কী কমায় তো খোট হবসে তু তাম লোকান সার্টিফিকেট লকান ইম্প্যাক্ট টিভি টেকনিশিয়ান লমে এস টি ভি টেকনিশিয়ান আপনি সেটো বুক
2: সেনবগে
1: চাহি ফারক তোগ এন্ডেভার মঙ্গাল ইনফোটেক এন্ডেভার মঙ্গাল ইনফোটেক এন্ডেভার লাকি কমায় তোকে মঙ্গাল ইনফোটেক এন্ডেভার মমিংবনে কম্পিউটার কি সার্ভিস ইঞ্জিনিয়ার মাম তৌরিক মানে ট্রেনিং তো প্রফেশনাল ট্রেনিং তৈরি আদি সেব সফটওয়ার ও কম্পিউটার হার্ডওয়ার ও আদফাবদিদিন কুইবদি নতিবনে সেন হবো চাহি মানান এ আইদে আদফাবদ ট্রেনিং যে তোর নেট সিজনগুলো খর খর তৈব নোলেজ আয়াম তাকপিরে আদি ই ভি কি ট্রেনিং মনে তহল ইলেকট্রোনিক্স তরপনে নাগমান তোর স্কিল হানু পামজবগ সে তুমি চাহি লোয়ার মখা তান তহরে কম্পিউটার সেব খোটে হবদি কম্পিউটার সেব খোটে তহরে মিন পাম পামদব তোখ্র পয়সা তানব লমবিবনে তৌদন খোটন তোরে পয়সাদমায় ডেভেলপমেন্ট সেব খোটি পামজব সেবসেদা তান সেবসে পয়সা তো সেমেব থম আইনম সেমগ থমগ পিদে খাঙনবস নতেবক চাহি ফাম কুইন হোগ্রদনে মমান চাহিদ ইলাইট টিভি না হচ্ছে আই থাম মানে ইন্টারভিউ তোদি মাম উবনে পোটো মানে কানবো খারপ উঠিব খুব আইন সুম খারক হাইতারেকো টেকনোলজি হব পোটে আতোপ লমদে গাঁতনে সিজনসেকো সামন হব 2007 লঞ্চ তৌরি এপল ফোন লঞ্চ তৈরি মোয় লমদি মানে তৌরিনে লঞ্চে পোটো মোখানে সিজনব আদমায় প্রডাক্ট কোমদি পুথোপ হবি পোটসেকো আদমায় খেল আইন পোটে সেব হোরপনে হচ্ছে সেমিব পোটে সুদি চে প্রডাক্ট সুমায় পুথোপ হবসেকো কী সই কই সেমদুপ খোটপ ইন্ডাস্ট্রিয়াল গ্রেড আৌনব তরপসাই প্রাইভেট লিমিটেড হাংদব কম্পনি আই তোমি ইন্ডিভিজুয়ালি চতপসে গমদ্রে গমদ ইন্টারভিউ কে কে তোদি ইনফ্লুয়েসার আহন আনি মোসে মশা মশাজ ইঞ্জিনিয়ার আনতনে মোয়েন পার্টনার ওইব প্রাইভেট লিমিটেড হাঙ্গ হজি তৌরিছে পাইলট ডেভেলপমেন্ট প্রসেস চথাব গমিছে সুমায়
2: মরুপনসু প্রজেক্ট পানবিগাই খুদংচাবজর তাজব তোমান তোমান প্রজেক্ট খরমখ পাইখপিব তাজি খুদম মাশরুম সেন্স আই ও টি প্ল্যাটফর্ম তোপ অল ইন ওয়ান সোল সেন্সর প্রোটোটাইপ হাইবসে আয়াম্ব এনভায়রমেন্ট লুসমুগমার খাঁজে লমি এ আই প্ল্যাটফর্ম চিংব ফিস ফার্ম আই ও জি অটোমেশন চিংব আসামসে পানবনসু ওগান হব তার আসুকিমে আসব প্রজেক্টসংলব তার কী ওখলোদ থাকিব চ্যালেঞ্জেসংসু খিং হাই
1: আইন হচ্ছে সাকলিব প্রজেক্টসে আয়াম প্রডাক্ট ইউজ তো আয়াম্বি এগ্রিকালচার কিবনে এগ্রিটেক আন্তবনেবক মরমজে কেগেন হবদি মনিপুর ইয়ংপদি এগ্রি মতংে ভেরি রিচ স্টেটে এগ্রি ফোকস তোর এগ্রিটেক ফোকস তোর তোবনে হচ্ছে আহাম এগ্রি মতো সোয়েল সেন্সার সেমনে সোয়েল

0: ওইব ড্রাম সে ফ্লুইড কালেকশন লেগাকা তাহব হানব ওহেনবাই আত নতাবেন নাকি মিডল ইয়ারসে আসুসিদ সরু স্মল আহমি সরুকি মুভমেন্ট হাই প্রবলেম লেগাকি নাকং তাবি প্রবলেম লাইহলেব আসে লো কন্টাকটিভ ডেপনেস ইনক্লুড তৈনি
1: ডক্টর মা তাব ডক্টরনু হুজিক পানবিখ্রে নার্ভ ডেপনেস হাই সুগাইন খতং থামবিরামু
0: নার্ভ ডেপনেস হাই আই নাকি সিংলিসে অডিটরি নার্ভ কৌব আসিদ প্রবলেম ওইবদি নাকং তাব ওয়ালো আদনে আসে আয়ব হানগন মিগুমসে এজিং ওরপসে আসে খেয়ে নত্রগান ফ্যামিলি হিস্ট্রিদ খা হেন নাকং তাব ওয়াগনগুমো পিগাই ওরপদিনক থেকে আহান তাব নাইতো আদি এজ ফ্যাক্টরবনে নার্ভ ডেপনেস লেহেনবাই খাই চাহি চানাদম আঙাইদি নাকং তাব ওয়াতবো আগুমো নার্ভ ডেপনেস চলে মিক্স হাজি কন্ডাকটিভ তো নার্ভ ডেপনেস আনিমসে মিক্স হয়েসবো মিক্স ডেপনেস চলে
1: মা তারপদ না তাদব মিয়াম লান উহনব মিটক মিটসংগি খতং থামবিব
0: মামন খাবো হাই নাকং তাদবসে আপনাগুমসে কেমত আন্ডারস্ট্যান্ড হাই খামো কেন খাবো ফজন মো আন্ডারস্ট্যান্ড তোমি মোয় ইন্টেলিজেন্ট মোয় খুব নোলেসে আসে আতপ না তাব মিম চান তাদ ফব লো তোমিকো মোসে আপনার সোশ্যাল গেদারিংগুম পয়াম পুনবসে আইসোলেট থামবিদমনিক মাম খাব নাইনবদ মহনবিগদনে
1: ডক্টর মা তারপদ না তাদব মোয়সে লোনব মিগু মি হয় না তাদব মোয়া লোনব মিদি চপ চানে না তাদব মোয়সে লোনব হই লোনবস না তাদব লোনব আনিসব মিসে কিনো খত সন্দো তাকিও
0: আয়ব খোঞ্জল আসে কিনো তাব মখনসে হাই খাব আপনিবো কারিগুলো মিস নাকংসে মাই মানসে তাদ্রব আয়ব হাই সাইলেন্টি গানদি কিনো খাদব আয়ব মি খাব গমদব ওইব আসে পুরাত না তাদ্রগি গামর হাই লি চলব হাই আর্লি মাঝে ডায়গনোস তোদ রিহেবিলিটেশন কেকাব গমে ফমে
1: হই ডক্টর মা তানা হংজনিস পোকদি হৌনদি আপনি না তাবি পাঙ্গলসে ওয়াত খুব থাকব না নাইরতব তারাকবুমসে থেদব নতে হাইজরিবক সুগমসে আপনি চেসিলবর নতলসে খালদবরা কমায়ভি ডক্টরের মিটিং
0: মিসে কারিগুলো এক্সিডেন্টে কোকে সোখ্রে খেলসেবক আদমকান মাকে নাকংসে সোপে আইকো নাকংসে তাদব মলসে হাইজিবো কন্ডাকটিভ ডেপনেস নতী সিংগি নার্ভ ডেপনেস আনিমসে ওইবাই কেমন সোকবসু ওইবাইকো মাকে আপনি ফ্র্যাকচার লাইন হাই তেকদ জগাকে মাকে লাইনো পোলেবক আদান কারিগুলো আপনি ফ্র্যাকচার লাইনসিন আপনার ট্রান্সভার্স চটকাকানি আপনি কন্ডাকটিভ ডেপনেসো আগুমান নতগান আপনি তুরব সোকিবদি নাকং মনুদ ইগুব ফমজনবাইব আগুমদি মোয় নাম তাকিদে আসুম কোস কেসে ইগুব ফমজলগি ইদ ফজন হিটাক লংটকির মাদ রিকোভার ওইবাইকো সরুকি হাইজিব নাকং মনুদাব সরু মচা আহমদো মোয়না পজিশন এক্সিডেন্টবদি কাইব খে তেকনি খে আগুমবো আদম ফজন স্কেনগুম ফজন মাই স্টাডি তৌনিদ পেসেন্টে আবকান হাই সরুদ সামনাদ্রে পজিশন কাইগ্রে হয় সরুদ ফজন সামনাহ মাই অপারেশন তৈবক তাব গমগনি ট্রান্সভার্সিদিন হাই গমগ্রে হয়কো নতব মাকে এক্সেল কট তোকানি সিংনিদ সোপ সিংনিদ সোকবরগি আপনি রিকোভার তোবসে খা খা ওয়াই আদম আর্লি হাই ট্রিটমেন্ট হাই হসপিটাল হাই মো সিংনিদ তৎপগের নতগান এক্সিডেন্টবী হাই পোমখাত খোটবো হেদাক লংটক থুনা ট্রিটমেন্ট হরগদি চান্সে রিকোভারি ফাই
1: মা তারপদ খাচিসে ডক্টর হুজিকানি ইংখলকিব নচাসংসিন আপনি লউড নোয়েসগুম মিউজিক এক্সপোজারগুমসে সজনে হাইজরিবো ডক্টর আদমসিন আপনি মফম হেক চল পার্টি তৈরি স্পিকার পোথোগ পুরা লউড নোয়েস এক্সপোজারসে তৌরিসিন আপনি না কয়াম সোহনবগে খতং তেনতক থামবি।